kotoye odigbeyin odigbeyin sisi ro fokosile ro bale lo koto aye e baby odigbeyin odigbeyin odigbeyin koto wa loko o wa setutu wa setutu wa peye le meje fe gbe bola johnson koto wa lo